0: मैंने कहा आ,
1: मैंने कहा जा,
0: मिलकर बना आ जा। मैंने कहा आ,
1: मैंने कहा जा,
0: मिलकर बना आ जा। मैंने कहा आ,
1: मैंने कहा ना,
0: मैंने सुना आ आ आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
1: जा जा जा छोरा जा जा जा छोरा जा जा जा छोरा जा।
0: आ आ आ चोरी आ आ आ चोरी आ आ आ चोरिया।
1: जा जा जा छोरा जा जा जा छोरा जा जा जा छोरा जा।
2: You are. Ujana Radio Headlines. FIFA-voorzitter Gianni Infantino reageert op de felle kritiek op zijn plan om deel van de WK-aandelen te verkopen. Volgens de Oekraïense president Zelensky is het zeer waarschijnlijk dat Rusland vannacht grootschalige luchtaanvallen uitvoert. Een Amerikaanse opslagtanker werd getroffen door een droneaanval in de Egyptische havenstad Ain Sokhna. Vanavond kwamen honderden mensen samen op het Utrechtse Domplein om de aanslag op de Berlin Pride van afgelopen zaterdag te herdenken. En tot zover de headlines op Ujana Radio.

फिल्म का नाम रहा मेड इन चाइना, गाना का नाम रहा विलम। बिकेन द स्टेम हियर ऑफ द प्लेलिस्ट, इट इज नॉट यू लाइक द स्टेम फॉर एनीवन मेड इन नेहा कक्कर। Uit het jaar 2019. Een single song release gana. Op Garak naam heet The Sorry Song. Ja, soms moet je wel eens sorry zeggen, toch? Is niet voor iedereen heel makkelijk. Sorry zeggen is ook niet voor iedereen weggelegd. Maar het blijft krachtig als je het kan.